কিন্তু দিল্লি কোয়াং পু তিয়েন থাই চ কিন্তু সিচিয়েন বু তিয়েন শুভু ফানচং তাও লিউ তিয়েন সে শুভু ফানচং ঘা শিলিউ তিয়েন তাও সিছি তিয়েন সান সি ফানচং শিয়াং খিয়া চৌ পুসং তাও পুথং ঘা চে মু চাও চেন কোয়াং পু ফেন লিউ বে ইয়াও উ আর পা লিং ছেন হ ওয়ান চেন কোয়াং পু ফেন লিউ বে ইয়াও উ সে ইয়াও লিং ছেন হ তিনচং ফাং গি মন চং চাই শৌ থিং ছুয়ান ইন্দু তিয়েন থাই ইং কিউং ছং শু হ ছুয়ান ইন্দু তিয়েন ছু থাই মিয়েন ফে দ বেসিং ফান ছং পু ফ的全年度电台的世界广播，听众朋友们，请收听本地拉维圣格坦的一个古典乐器，请你们享受。